ফোন ফে বিল্কুল সফল হয়েছে কি আইস একটি লাইন ফুল্লা বাবু শূন্য একানব্বই পাঁচ একশো তিরিশে পছন্দ কেদাগর ফুল্লা বাবু ভাবনা রুচি শুনে না কার্যক্রম গোছিয়ালি আপন সৌভাগ্য জানাইছে একটি অষ্টম কি পার্বণ কি উপলক্ষে আমি ফের আপনি হোক আপন না পর সঙ্গে দেখুন শুভকামনা ফের হেসে একটি ইমাই কা জানকারি কানা চাহাম আপনি হজন কে সঙ্গে ঠেপর হামলে ফের সেক্ট গীত জরুরি গীত কে বাদ হামলে ফের সে ইয়া বাতি লাইন ফুল্লা বাবু।